কুর্মী বিখাপ হয়ে খার কুড়কুড়নে হলকা বেসরিয়া করতার কিসনার কিচে দোস্তি সব জগ চলনহার কুড় মিঠা কুড় মাখ্যো কুডো বেপুর